আকাশবাণী চৈচানপুর এফএম জালেখাত পইলি মেগর চাকি পানহংকি পোয়াংকে আহি তুনা দাগনিলে মেনে সোম গালে গিয়া তাকিন তোকে তনিন তুনা দি গা হুন সে হন হিতা মাসা পেনিনা গাই হেতু তে তেং তেং তাক লম্ফা দাগ থমংগিং চাঙিন মুম্বাই পানা লাকসং ডেভিড ভারতী হুন সে ইংাই হেদিং